হামেদ হাদাগিন দোগবুনা মিহু বয়ামেদ দুহু হি কুরনি কি কে হে ইয়ে হামাকশরুম আল্লাহি মিসগুঙ্গে মচ্চা ফগলু অন্তবেরি রসকলাঙ্গে কং কশবরে এহে নেকমকু এওরেন কুরে গিনা মিহু শুকুরেন নুকুরেতে

0: انبياء ان شر من بطنه فاذا كان لا محاله فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে বান্ডাপুরে নুবা কামবারে আদমগে দরিয়া পুরা কামগে নুবয়ে ফহে কমমেহেন গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমা তিমবা কোলা এব্বয়ে আদি এনাগে বুইমা তিমবা কোলা এব্বয়ে আদি এনা নেওয়ালুমা তিমবা কোলা এব্বয়ে এবহি বান্ডুপুরিগে নেওয়ালুমা দতিবা বর কেউমাই বুইং গিনানু কুরাশ
2: ಮೀ ದಿವಿರಾಜ್ಯಗಡು ದಿವಿರಾಜ್ಯಗಡು ಬಾರ ಗಡಿ ಹಾಮಿನಿಟ್ ಗಮಿಗೆ ನೆಸ್ತೇನಿ ಮೇತ್ಗೆ ಮೆಂದುರು ನಮಾದ ಒಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব বং আদি মিয়ালা দন্নবানি হামাই কানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাবুন সালাম বুম আদি দন্নবানি বেস হামাই কানি একালাং গে আশ
1: মি দিবেহরাজ্যে গাড়ু দিবেহরাজ্যে গাড়ুন তিঙ্গড়ি ছাব্বিশ মিনিট কমি গেনেস্তেনি মেয়াদকে আসুর নমাদ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

0: মিহার মিয়তি তিতি তিতি কুজ্জে মি প্রোগ্রাম নিম্মালা গাড়ি জেহিফা মিহা হিসাবম প্রোগ্রাম নিম্মালা ফা আন্টি বাকি বেলানাং হুরিহা কুদিন নবেস উফাভেরি দুহাকাং এতিং ওয়াসসালামু আলাইকুম
1: ওয়াসসালামু আলাইকুম।

0: মেদুকে প্রোগ্রাম গামি ব্যাভেরি বিকু দিন নাকি শানায়া আলভিন ইসহা আদি আইরা মি কুদিন নাকি মি প্রোগ্রাম গেনেস দিনি তিয়া কুদিন গে মারিয়াম মান্টি মি প্রোগ্রাম উফেদ্দি নজাততা উরিহা কুদিন নবেস উফাভির বগুত কলকং এদেমু বাকি বেলানা আসসালামু আলাইকুম
1: তিত্তি তিত্তি কুচ্চে

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আরকান তাওগা ইখলাস তিরুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নী উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমা ইকুগা আলকান কুরমাশে হামে এ সূরত কে সাদওয়ান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামে একনি মাইন আল্লাহ হাশিব আদি সুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইন আল্লাহ গে কিবায় দিন খালাস করে ওয়া একলাঙ্গ কিবায় আলকান করে ওয়াশিব ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদকাতকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গাহিদ মং আঙ্গওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়ে গেন তিবে মাইন আল্লাহ গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামে হুন আমর নুয়েব কিয়ামত দওহুন আল্লাহ পাদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতে ক দিহওয়ান আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে ব্যামে হুম করে কমে মি হকু নম বেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নম হে ও আমল কুরমতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ আলকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রাওয়া ফাবে ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকা শাওয়ারুন তিয়াবামি হুন দুআ কদন্নবানি আসসাওয়া ওয়ারিগেমবা আদি কুত্তম ওয়ারিগেমবা রাসকালাঙ্গে শেফ একালাঙ্গে ইলম ফুলাগেম ওয়ারিগেমবানি তিয়াবামি হুননা একুগে
1: මේ දිවහිරාජ්‍යගඩු දිවහිරාජ්‍යගඩුම් ෆතිහ අතුරුගඩි තිරිස් හාමිනට ගමිගෙනස් දෙනි මිරේගේ ෆතිස් නමා දෝගුතුගේ බංගියා බංගිතවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

মিসকিতাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলকং কুরমুগ গতম বিম্মতিগা বিনা কুরে ফাবা এ ইলাহুগ গেকলতা মিসকিতু গেনামং আল মসজিদ মিনাং আরবি বহুগা দেইফাওয়ানি এতনুকা সাজদা কুরেবুন গিনাবিগেম বাকামটকা সাজদাগে আমুমানেকি নামাজ কুরুম মিকামুগ দলিলকি আওরাফ সূরাতুগে 33 পনা আয়ে মি আয়াতুগা মান আল্লাহ ওয়াহি কুরবি বাসফুলুগ মানাগা ওয়ানি এ আদমগে দরি নেবে তিয়বামিহু নামাজ কুরাকম মেহিন্দকু জিনে তেরিকামুগা হিফাশে এবহি আওরনিবা কুরাশে মসজিদুগে মানেকি সাজদা কুরেবে তাং ইসলামী উম্মতুগে আহলু বেরি নটকা মুলি বিমুগে সতহা গহিমেনে কমমে তাং কোলকি এ তাং কোলে তোহিরু বেগেম বানামা মিসকিতে কামুগা লেববেবিগেম ওয়া তাং তাং এবহি নামাজুকো সাজদকো উলুমটকা লাববা হুদ্দ কুরেবিগেম ওয়া তাং তাং নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরেবি বাসপুলুগে মানাগা ওয়ানি আদি তিমং কালেগে ফানটকা বিমুগে কমমে তাং কোলকি মিসকিতে কামুগা লেববেবুনে এবহি নামাজুকো সাজদকো উলুমা কামুদানি তানে কামুগা লেববেবুনে এবিমুগে বেইয়কি তোহির কোদ্দেনে এচ্চে কামুগা লেববেবিয়ে তিয়ে বামিহু কমমে তানিকা বি নামবেস ফহে নামাজ ওয়গুতা বদ্দলু বেজ্জেনামা নামাজ কুরা হুশিকামে মিসকিতুগে আমমো মানেকি মিই কামুগা বিয়স মিসকিতুগে ইস্তিলাহি হাসবেগেম ওয়া মানেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে হযরতান আলুকানকো একলাঙ্গি কিবরিয়া ওয়ন্তকামা এককাও ওয়ন্তকামগে আডু ফাস ওয়গুতু উফুলা একলাঙ্গি আং হেদুনা হাবীরু তাসবীহ কিয়া একলাঙ্গি দীনুগে শিআরত মতিবেরি কুরমটকা বিনা কুরেফাওয়া বিনায়ক দেইফাওয়া নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর সূরাতুগে 30 হাওয়ান আয়াতা 30 হাওয়ান আয়াতা 30 আওয়ান আয়াতুগা ওয়াহী কুরবি বাসফুলুগে মানাগা ওয়ানি গেতকেগা আল্লাহুগে ইজনা দেবিগেন একলাঙ্গে নামফুলু গনেবি একলাঙ্গে জিকুরুগে আডু ফুলে মুন্দে আদি এতন্তাঙ্গা হেন্দুনা হাবীরু একলাঙ্গে তাসবীহ কিয়ে মুন্দে গনেবি কুমেবেস ভিয়ফারিয়েবেস আল্লাহু হাদুম কুরমুন্না নামাজ কায়েম কুরমুন্না যাকাত দিনুম এবামি হুন দুরকো হেল্লুন তেরিকো এক্কিবা কোফা নুয়ামি হুন তাকিকে এবহি এ তাসবীহ কিয়নি এফদমি হুন তাকিকে এবামি হুন দুহ কামেদু বিরুবেতিবে এই এ দুহুগে বিরুয়েরি কামু হিত্তাকা লোতং এফু মিফুশং এমবরি উলে দুহুয়ে এবামি হুন আমাল কুরমুন দিয়া হেও গতুকে হেও জাজা আল্লাহু ফুরি